ছাপছি রং সান্দালা তিলকি পোনেম বছে বাতিয়া জেওয়া চাংদা সি চিলামি ছাদুল নাংজং লি বুয়ং চেতু বেগলে মুরি কি ঠুগু ছু নাং দ ইউকি তি গুন জে নি ছাদু জে জে নাংজং ছাদু তে নি সালং ছু কি গা জে লি গু সি বেগলেন পুরি নি রং কি গা কোন সু দে দে কিমসা শেবে দে চা সুং সিং জি আজা জা নে দি নি কি পি কু চা সে কু চে চে সু বেগলেন জাম মা সে কে রিউ লে না জা সু ইউ লা কোন সু গনে সে জা তান দা নি চওয়া চি সু জি থু গপ সি জি কে রিউ লে না কু সু দি নি লা চটু সোয়ে লেঙ্গে চিমু ঠাকতো তো ভাবিয়ে সেরি থেল কেরিউ লেনা কি দমজু মি গাজি সচুন সোম সে কুনে নি বে বুসিন থা নিজু ইউ জে কি ছালন লা কোবে নিজু কোনদেন চি কি কে জে পুবে কেরিউ লেনা গি চটু ছনি চুনান তু দে গুরু গাবো মে চে জি কোনজে ইয়া ছে থা চে কাসা খান তু টুন জো ওয়ে তে কেরিউ লেনা কিউশু নি বোর সেম জে পার মে সে ইউ দে সে আ ছে ওয়া থা জা শর্ট তু দু চু মে বে চটু ছ ইয়াং ইয়াং সুং গু দি ইউ